0: মানুষের সঙ্গে যারা জ্ঞান দিকে মানুষ খুশি করা ঘটিয়ে সামাজিক ক্ষেত্রকে বিকাশ সামাজিক ক্ষেত্রকে বিকাশ প্রাথমিকতা দিদি এক ক্ষেত্র অন্তর্গত উপক্ষেত্রহরুমা বাজার বিনিয়োজন করে কার্যক্রমহরু সামনে সর্জনা গরিনেছ। শিক্ষা গুণস্তরীয় শিক্ষা স্বাস্থ্য নাগরিক ভন্ডের সুরক্ষা আধারমা সাহিত্যে গুণস্তরীয় আইনমূলক সমাবেশী প্রাবিধিক ব্যবহারিক বিদ্যালয়ের শিক্ষাকে মাধ্যমে সক্ষম মানব সুরক্ষিতা কাটে নীতি নিয়েছ। সামাজিক বিকাশকে আধারশিলা রূপমা রয়েছে শিক্ষা ক্ষেত্রকে গুণস্তর সুধারণা কার্য পরিশোধ নেবে প্রকৃতি মৈত্রী রচনা প্রকৃতি যুক্ত স্থিতি শিক্ষা নীতি নিয়ে নেছ। বাল বিকাশ কেন্দ্রটা ক্ষমতা বিকাশ কার্যক্রম অতিরিক্ত ক্রিয়াকলাপ সঞ্চালন ব্যবস্থা রূপান্তরণ শিক্ষা চিত্র দশ বর্ষ নগর শিক্ষা যোজনা 2083-84
1: লৈঙ্গিক তথা
0: योग्य पानी पिउन योग्य पानीको सहज सहज सबै नगरवासीहरूलाई पुर्याउन

সংরক্ষণের খবর ইস্তারে পয়সন দরকারে ভাষা করা সংস্কৃতি সাহিত্য সংযুক্ত প্রবরণ করে চিঠি লিয়ে নেতা ইস্তানে ভাষা করা সাহিত্য বারে অনুসন্ধান করি অভিলেখীকরণ করি নেতা সম্প্রদায় ধার্মিক স্থল আদি সাংস্কৃতিক ধরোহর সংরক্ষণ করি নেতা আদিবাসী জনজাতি দলিত সমুদায় পরম্পরাগত চিত্র কলা সংরক্ষণ প্রবর্তন করেছ ওড়া নম্বর ছ নির্মাণাধীন বহুজাতীয় সংগ্রহালয় নির্মাণ পূর্ণতা দিয়েছ ললিতপুর মহানগরপালিকা জনকপুর গাঁ উপমহানগরপালিকা সঙ্গে সাংস্কৃতিক ভগিনী সম্বন্ধ সুমধুর বনাই সাংস্কৃতিক আদান প্রদান নিরন্তরতা দিয়েছ সাংস্কৃতিক এর অন্তর্গত গঠন ভয়টা ভালো বিচারপতি সাহিত্যিক প্রতিষ্ঠান সঙ্গে সহকারে নিরন্তরতা দিয়েছ পুরাতাত্ত্বিক স্থল পৌরাণিক ব্যবস্থা ঝলকানে সংরক্ষণ স্থানে সমুদায় গুঠি তথা পরম্পরাগত তথ্যহরে গড়িয়েছ যুবা খেলকুদ তথা মনোরঞ্জন সমৃদ্ধ দিনকাল যুবাহর উৎপাদনশীল উপয়োগ ভন্ডে সোচা আধারমা যুবাহর সৃজনশীল উপয়োগ গড়ি নগরপালিকা বিকাশ প্রক্রিয়া পরিচালন করতে নীতি লিখে যুবাহর উৎপাদনশীল কারণ পরিচালন খেলকুদ প্রবর্তন করতে কার্যক্রম সহভাগিতা করাইছ রাষ্ট্রপতি রানশীল প্রতিযোগিতা হিমাচল গোল্ড কাপ ফুটবল আন্তর্পালিকা পুরুষ ভলিবল লগায় প্রতিটি খেলকুদ কার্যক্রম প্রস্তাব করিয়েছে ক্রিকেটের জ্ঞাত শিক্ষায় পুঁজিক রূপ না প্রতিযোগিতায় সঞ্চালন খেল প্রবর্তন নিয়ে শিক্ষক ব্যবস্থাপন গড়িয়েছ হিমাচল কবর হাসায় ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র পুরুষ বিকাশ গড়িয়েছ সঙ্গে তথা লৈঙ্গিক সমতা তথা সামাজিক সমাবেশীকরণ সামাজিক ন্যায় সমাবেশী সহভাগিতা ভন্ডে সর্ববর্গ সমুদায় সমতামূলক বিকাশ করি অর্থপূর্ণ সহভাগিতা সুনিশ্চিত করিয়েছ লৈঙ্গিক সমতা সামাজিক সমাবেশীকরণ সয়ালয় সবাই ক্ষেত্রকার নীতি কার্যক্রম মূল প্রবাহীকরণ করতে লাক্ষিক বর্গ চিত্র ক্ষমতা বিকাশ আয়োজন কার্যক্রম সঞ্চালন করেছ হিংসামা পড়েছে মহিলা তথা বাল বালিকা সঞ্চালন সুরক্ষিত আওয়াজ গৃহ ফাঁস ব্যবস্থিত করেছ প্রবর্গত অসঙ্গত ভয়টা ব্যক্তি হেরালয় চালন করতে আমাকে মাসিক হাজার রূপয়া প্রবর্গত অসঙ্গত ভয়টা ব্যক্তি প্রদান করতে আমাকে মাসিক রূপয়া দলে উপলব্ধ করাতে আমাকে মাসিক সুরক্ষা ভক্তরা নিরন্তরতা দিয়েছ মহিলা হিংসা মানব দেশ বিখান দৃষ্ট অভিযান তথা কার্যক্রম আত্মনির্ভর কার্যক্রম আবশ্যকতা পৈশন ক্ষমতা তা আদর্শ তথা তরকা বর্গ সমুদায় আয় আসন তথা জীবিত সাধন কার্যক্রম নিরন্তরতা দিয়েছ সড়ক মানব সাই রহিত তা বনাউন সড়ক মানব ব্যবস্থাপন রহতার জমে মানুষকে আবশ্যকতা সমন্বয় করি ব্যবস্থাপন গড়িয়েছ তাই অভিযান এসব মহিলা সামাজিক সুরক্ষা ভাতা সাহিত্য ব্যবস্থা গড়িয়েছে।

0: বিহুকতা আৰু বিহুকতা হয়তো
1: অ এটা
2: ওরা নাই নাই গুরু গুরু তো
0: রোপার হব কামই ছিল রে বিউ ফালে তো ভগারি বানা তো কিও পারাগে এসো
1: তো ছিলে কা লাখে আর রাইছে ন ইয়ো বক্সে আর তো
0: লাউড় থা দিও রোপারলে পুরো ছাল দিও আমি বনি
1: আমি তো কম গো রে আমি তো চার দিন তো
2: ইনার কো তো রোপাই বন্দা নি হাসাই মিঠো তো
0: বড় তেতেই হিলে খেললি হনি বড় দুয়ারি বড় গিফট আর খেলো ন তো
2: খেললি হো তো
1: घर
2: जानी राजी छ नत्र तानेर लाने हो
0: म त हार्दिनँ हो बरु तिनीहरूलाई हराउनलाई सुटी हरा लानु हो म त

ছোট ছিদ্র মাথা ফটো ছিনু তিম লাই দিনালাই নুন আমি কভর চকি পালতাতে উঠতো ছিনু তিম লাই দিনালাই তিনি আপই বানা কে গারতা ধানা তিমরো মান পেডলিনালাই মায়া কো ভাসে মন পারে কো মান।